এই গীতটি সহিত শেষ করুছু আজির বন্দনা কার্যক্রম আকাশবাণী বারিপদা। আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর শুনিপারে টিকিয়ে পরে।

শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনছেন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। শুনন্তু অনুচিন্তা উপস্থাপনা করিছন্তি রজত কর।

প্রচার করলু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর ৪৬তম ভাগ। কণ্ঠদান করেছিলেন সুভাষ দাস, লক্ষ্মীকান্ত পালিত, নন্দিতা ভঞ্জ, শিবারাণী মহাপাত্র এবং অরবিন্দ মুদুলে। বেতার সম্পাদনা ডক্টর বিচিত্রানন্দ মহান্তি, সঙ্গীত পরিচালনা তারাকান্ত পণ্ডা, বর্ণনা বসন্ত মহান্তি এবং প্রযোজনা সুহাস মহান্তি।

0: শ্রোতা বন্ধু মানুষ শুভেচ্ছা জন আরম্ভ করছু আজ পরিক্রমা কার্যক্রম হচ্ছে সত্যানন্দ
1: জয়শ্রী নমস্কার।
2: শ্রোতা বন্ধু নাটক নাটক হচ্ছে আমার সমাজের দর্পণ। নাটকরে নাটকর লেখক সমাজের ঘটুথবা ঘটনা তথা সেই ঘটনা পছর কারণ এবং সেই কারণর চরিত্রগুড়ি নেই নাটক অবতারণ করে থাকে।
1: নাটকর চরিত্রগুড়ি আম আখপাখে থাকা ব্যক্তি মানক ভিতরে হি থাকে। সে হসখুশি দুঃখ যন্ত্রণা অভাব অসুবিধা এবং ভবিষ্যতর কার্যপন্থা ইত্যাদি নেই নাটক গতিশীল হয়ে থাকে। এই নাটক দেখুলা বেড়ে নাটকর বিষয়বস্তু ভিতরে চরিত্র মানুষ দেখি আমি মানে নিজকে সেই চরিত্র ভিতরে খোঁজি পাই থাও।
2: সেইপা নাটক দেখিলা পরে অনেক নিজ নিজের কর্মময় জীবনর গতিপথ তথা নিজকে পরিবর্তন করে সমাজের হিত সাধন করে থাকে। ইতিমধ্যে বারিপদা কলাকার পরিবার আয়োজিত করছেন ষষ্ঠ বার্ষিক নাটক মহোৎসব 2026 আসন্তা জুন মাস 1 তারিখর 6 তারিখ পর্যন্ত। তবে আসন্তু বারিপদা কলাকার পরিবারর সভাপতি শিক্ষাবিদ সন্তোষ মহান্তি মুহুরু একথা শুনিবা।
3: স্যার নমস্কার।
4: নমস্কার, মু সন্তোষ মহান্তি বারিপদা কলাকার পরিবারর সভাপতি বর্তমান অছি। মু বর্তমান 75 বর্ষ পৌঁছলি। এবে যে নাটক আমি করুছু বর্তমান সব যুব কলাকার মানে যুব পিঢ়ি তাঠু আহ ছোট ছোট পিলা মানে বর্তমান নাটক প্রতি আগ্রহ দেখাইলে বর্তমান তাঙ্কু আমি চেষ্টা করুছু যে আমার যেমন বারিপদার গৌরব ঐতিহ্য লা যে ভালো ভালো নাটককার সৃষ্টি হবে, ভালো ভালো অভিনেতা সৃষ্টি হবে এবং ভালো ভালো লেখক সৃষ্টি হবে তাকে আমি বর্তমান প্রোৎসাহন দেছু এবং সেইপাই আমি আয়োজন করা যাচ্ছু বারিপদা কলাকার পরিবার তরফর এক 6-দিনিয়া নাটক মহোৎসব জুন 1 রু জুন 6 পর্যন্ত। এই কথা কহিলা সময়ে মু মোর যুবক অবস্থাকে ফেরিগলে মোর মনে পড়ে আমি যেত গঠন করেছিল যোগেচ্ছা নাট্য সংস্থা দিবঙ্গত অভিনেতা বিজয় মহান্তি নেতৃত্বে রবীন্দ্র দাস মু শিবানন্দ দেব এবং ধীরবসা প্রভৃতি মিশি যোগেচ্ছা আরম্ভ করেছিল। সেই আমার নাট্য যাত্রা আরম্ভ হয়েছিল এবে পর্যন্ত চালছি। আমার ভিতর বিজয় মহান্তি চালগলে, শিবানন্দ দেব চালগলে, রবীন্দ্র দাস বর্তমান দিল্লি এবং বম্বে জনে মহান কলাকার হিসাবে রয়েছেন, ধীরবসা এবং মু অছু বারিপদার আমি অছু বর্তমান। তা সহ আমার সহ বর্তমান যে অভিনেতা অনেক অসিত আমার সহ অনেক তবে নাটক আমি আরম্ভ করেছিল যদি পুরাতন লোক কে থাকবে মনে পকাইবে আমি নাটক আরম্ভ করেছিল সেবা সংঘ হল্লু যেটা আজ লুপ্তপ্রায় হয়ে গেল এমপিকে গার্লস স্কুল সামনে এবং আমার রাত্রি মার্কেট মঝিরে সেটা অবস্থিত অছে। সেইটা হচ্ছে আমার প্রথম মঞ্চ যা আমি আজ নমস্য তাঁর পাখে যে সেবা সংঘ হল আমি গোটে পরিচিত দিয়েছি। অতীতরে বিজয় মহান্তি তাঁর শেষ জীবনের মধ্যে আসি এই সেবা সংঘ হলে তাঁর শেষ প্রণতি জনাইকে যাই।

0: শ্রোতা বন্ধু, কিছু জিনিস রয়েছে যে জিনিস কি আমার জন্মরু সাথি হয়ে থাকে, সেই ভিতরে ডাক ঘর, রেডিও, টর্চ লাইট, এমনি অনেক জিনিস অছি যে কি মূলরু আম সহিত হি রয়েছে এবং আমাকে সবু সময় সহযোগ করে আসুছে এবং আমাকে আনন্দ মধ্যে দিয়ে আসিছে। সেইভাবে রেডিও বা আকাশবাণী আজকে 90 বর্ষ পালন করুছি। 1936 মসিহার প্রথমে ভারতবর্ষে আকাশবাণী আরম্ভ হয়েছিল এবং এই আকাশবাণীকে না দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ট্যাগোর। তবে আসুন এই 90 বর্ষর অভিজ্ঞতা নিয়ে যে আমার শ্রোতা মণ্ডলী রয়েছেন সে মধ্যে জনে ওড়িশার আগধাড়ির কণ্ঠশিল্পী, আসুন তাঁর মুহুরু রিপোর্ট শুনিবা।
1: নমস্কার, মু অঞ্জলি মিশ্র, আকাশবাণী কটকর মো টপ ক্রিয়েটর আর্টিস্ট। পিলাদিন রেডিও শুনে শুনে করে মু এত প্রভাবিত হয়েছিল যে রেডিওরে নিশ্চয় মু ভয়েস মোর টেস্ট দেবি আর রেডিও আর্টিস্ট গোটে নিহাতি হবি। যা বি হো, ঈশ্বরঙ্ক কৃপারু, গুরুঙ্ক কৃপারু মু সেই স্থানক আজ পৌঁছি পারিছি, আর যা কি মতে আকাশবাণী দিয়েছে। মু প্রথমে বি প্লাস গোটে আর্টিস্ট ভাবে সেটি স্বীকৃতি পাইলি, তাপরে পরে মোর গোটে বি হাই অডিশন পাই মু দেইছিলি পরীক্ষা, কিন্তু দিল্লি রু মতে টপ গ্রেড করিকি পঠাইলি, সেথিপাই মু আকাশবাণী পাখরে চিরকৃতজ্ঞ। যা হো,
0: এই যে আকাশবাণী কথা কইলে, বয়সর অপরাহ্নরে আপন কেমতি রেডিও কো আপনাই পারছন্তি?
1: হ্যাঁ, রেডিও তো চার্ম সবুদিনে রয়েছে, যেতে মোবাইল টিভি যাহা হলে বি রেডিওর আদর অলগা। আজ্ঞা, এত সুন্দর সুন্দর প্রোগ্রাম, এত সুন্দর গীত সব শুনলে পুনি সেই জায়গাকে ফেরি যাওয়ার ইচ্ছা হয়ে। বিভিন্ন আর্টিস্টর আমি সেঠু শুনেকি জীবনে বহুত কিছু শিখিছু, এবে বি শিখুছু তাঁর অভিজ্ঞতা, তাঁর যে ভাবে সে পেশ করতে গীত, সেসব শুনেকি বহুত খুশি লাগে। যা রেডিও পাই আমি আজ এত কথা জাঁপারছ শুনেপারছু। হ্যাঁ, 90 বর্ষ আকাশবাণীর তো হয়েছে নিশ্চয়। প্রথম যেতবে হল আমার জন্ম নথিলা সেতবে, গুরুঙ্ক পাখর আমি যা শুনেছু সে বহুত প্রচেষ্টা আজ এই অবস্থাকে সে আনিপার, সে গুরু মানে চালি বি গলে না, কিন্তু আকাশবাণী তার সেই স্ট্যান্ডার্ড রক্ষিছে, আজ পর্যন্ত বি লোক পাখে তার প্রশংসা সে পাওছে। আশা করি আগুক আহরি ভালো সময় আসু, লোক আকাশবাণীকে আপনাতু বেশি, সমস্ত পাখে আকাশবাণী পৌঁছি পারে। হ্যাঁ, আমার গাঁরু নেইকি সবু জায়গায় আকাশবাণী পৌঁছিকি সে হালচাল, তাঁর সবু দুঃখ সুখ সবু কথা আকাশবাণী সমস্ত পাখে পৌঁছায়। তবে মু যেহেতু বারিপদারে রুচি, বারিপদা আকাশবাণী আমি গর্বিত যে আকাশবাণী আমার অঞ্চলের হল খুব সুন্দর, সেটা আমি বি অনেক প্রোগ্রাম করছু, তাপি যা বি যে কিছু স্টাফ অনেক সে জারি রক্ষিছেন, একু আশা করি আহরি ভালো সময় আসু আকাশবাণীর।
0: কণ্ঠশিল্পী অঞ্জলি মিশ্র, আজ আপনার

0: শ্রোতা বন্ধু, আপন মানে লক্ষ্য করুথিবে বর্তমানর পানিপাগরে বিশেষ পরিবর্তন ঘটিছে। প্রায় ওপরওয়ালি কাল বৈশাখীর প্রকোপ জারি রয়েছে। তেণু ঘর অন্যত্র গলাবেলে কাল বৈশাখী প্রতি সতর্ক রহবা, আবশ্যক স্থলে সঠিক জায়গায় আশ্রয় নেওয়া এবং যদি বর্ষা পবন লাগি রহে যদি বন্ধু ঘরক যাই থাকে তেমন বন্ধুঙ্ ঘরে রহিযাটা ভাল। এমিতি পরিস্থিতি দিয়ে সময় গতিশীল হেউতিলা বেলে অনেক কথা ঘটনা হয়ে যাইছে। সেই ঘটনা সবুকু ঘটনা প্রবাহ ক্রমরে সজাইকি নিয়ে আসছন্তি কল্যাণ কুমার সেনা।
1: আজির ঘটনা প্রবাহরে সাঁতাড়ি সংবাদপত্রর প্রতিনিধিদল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুঙ্কু সাক্ষাৎ করে আলোচনা কলে জেলায় কার্যকারী হব স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর, গ্রাম উন্নয়ন পঞ্চায়েতরাজ পানীয় জল বিভাগ মন্ত্রী রবি নারায়ণ নায়ক বিভিন্ন প্রকল্প উদ্ঘাটন কলে এবং কলারঙ্গ মহাবল বাঘর চমড়া জবত এবং তিনজন গিরফ। মাসিক সাঁতাড়ি সংবাদপত্রর এক প্রতিনিধিদল সুলোচনা হাসদাঙ্ক নেতৃত্বে নয়াদিল্লিঠারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুঙ্কু সাক্ষাৎ করেছেন। এনসিআরটি দ্বারা প্রকাশিত সাঁতাড়ি পাঠ্য পুস্তকরে অলচিকি লিপির প্রচলন পাই রাষ্ট্রপতিঙ্কু অনুরোধ করেছিলেন। 2026-27 শিক্ষাবর্ষরু সিবিএসই পাঠ্যক্রমরে সাঁতাড়ি ভাষাকু অন্তর্ভুক্ত করা যাইথিবারু প্রতিনিধিদল রাষ্ট্রপতিঙ্কু কৃতজ্ঞতা জনাইথিলে। সাঁতাড়ি ভাষা ও অলচিকি লিপির প্রসার পাই কার্য করু

গন্ডাটি পাই বুলি বুলি ন দিন বিতি গেল সত হলে গন্ডার কোণী সন্ধান ন পাই একান্ত বসি তার বীরত্ব এবং দুর্ভাগ্য কু চিন্তা করুলা বেড়ে পঞ্চি গলে বহাবুনি নারদ অর্জুন দেখি কলে কোণ।

শ্রোতা ভী মানুষ নমস্কার তথা স্বাগত জনাই আরম্ভ করছু আজির মহিলা মহল কার্যক্রম। হ্যাঁ ভী, আজ আপনার রাখিছু অনেক কথা, তেবে আসন্তু আরম্ভ করিবা আজির কার্যক্রম।

ভৌণী কালি আউ আজি আ মধ্যে অনেক পার্থক্য আউ সেই সময় সহিত পাদ মিশাই বদলে যাইছি যুগ। আজির যুগ বিজ্ঞানর যুগ। বন জঙ্গলরে ফুঙ্গুড়া দেহরে পশুপক্ষী মানকর কঞ্চা মাংস খাই জীবন বিতাউথবা মানিষ আজি চন্দ্রপৃষ্ঠরে পাদ দেইছি। পুনি মঙ্গল গ্রহরে জীবজগতর অন্বেষণ করুছি। হ্যাঁ শ্রোতা ভুনি, যুগ বদলে যাইছি সিনা, তা সহিত বদলে যাইছি মানিষর প্রকৃতি প্রবৃতি আউ তার মানিষত্ব। এসবুর কারণ খোঁজলে কেবল গোটিয়ে উত্তর হি মিলে, নৈতিক শিক্ষার অভাব। মহাত্মা গান্ধীঙ্কর মতরে যে শিক্ষা পিলামানঙ্কর শারীরিক মানসিক ও আধ্যাত্মিক শক্তির বিকাশ করে থাকে তাহা হি প্রকৃত শিক্ষা। আউ শ্রী অরবিন্দঙ্ক মতরে যে শিক্ষা আত্মাকে বিকশিত করে থাকে তাহা হি প্রকৃত শিক্ষা। পুনি স্বামী বিবেকানন্দ কইছন্তি, আমার এপরি শিক্ষার আবশ্যকতা রহিছি যাহা আমার আচরণকে শৃঙ্খলিত করিব, আমার মানসিক বলকু সুদৃঢ় করিব, যাহাদ্বারা মানিষ আত্মনির্ভরশীল হয়ে পড়ব। তেবে ভৌণী, নৈতিক শিক্ষা মানিষের অন্তর্নিহিত গুণ। মাত্র উত্তম পরিবেশ ও পরিস্থিতি মাধ্যমে নৈতিক শিক্ষাকে বিকশিত করা যাই পারে। তেবে বর্তমান যুগরে নৈতিক শিক্ষার বিকাশ পাই পিলামানঙ্কু নানা প্রকার মহাপুরুষ মানঙ্কর জীবনী, যেপরিকি মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, এইপরি মহাপুরুষ মানঙ্কর জীবনী কহি তথা গল্প মাধ্যমে, যেপরিকি পশুপক্ষী মানঙ্কর গল্প, পঞ্চতন্ত্রর গল্প আদি কহি পিলামানঙ্কু নৈতিক শিক্ষা প্রদান করা যাই পারিব। বর্তমান যুগরে নৈতিক শিক্ষার অভাব হেতু গৃহ কলহঠারু আরম্ভ হয়ে আতঙ্কবাদ পর্যন্ত অশান্তিমান দেখা দেউছি। তেণু এসবুর সমাধান পাই নৈতিক শিক্ষা একান্ত আবশ্যক অটে। এই নৈতিক শিক্ষার বিকাশ নিমন্তে পিতামাতা, শিক্ষক, আমার শিক্ষা ব্যবস্থা ও পাঠ্যক্রমরে নৈতিক শিক্ষার আবশ্যকতা, রাজনৈতিক নেতা তথা সমাজের সবুবর্গর ব্যক্তি মানে সচেতন হওয়া আবশ্যক। তেবে সমাজের নির্ভরশীল পশু পক্ষী ও সম্মানীয় সাধুসন্ত মানে পরিপৃষ্ট হয়ে পারি। ভৌণী, একলব্য গুরু দ্রোণঙ্ক দ্বারা বিদ্যা অধ্যয়নর বিচ্যুত হলে মধ্য তার নৈতিকতা হেতু সে গুরুদক্ষিণ স্বরূপ নিজের বৃদ্ধ আঙ্গুঠি দেওয়াকে মধ্যে কুণ্ঠাবোধ করে নথিলা। তেণু শ্রোতাবন্ধু, মনে রাখা উচিত নৈতিক শিক্ষা আজির সমাজ পাই একান্ত আবশ্যক অটে।

0: কষ্ট সখী চাহি রহিলে
1: উজাগরে
0: সন্ধ্যাবলী কুঞ্জে প্রেমরে
1: রহি গলে শ্রীপতি
0: চাহি চাহি অষ্ট সখীঙ্ক
1: পাহি গলা সে রাতি
0: চাহি চাহি।

0: আচ্ছা
1: বলে কলে সব যাক তো দফা রফা হেলা
0: সব রফা উড়া দফা কা রফা হেলা
1: তুমি 10,000 টাকা কাহি কি জরিমানা দেবে
0: কাহি কি দেবে কুষ্ঠ দেবে দেবে নাই জমা
1: বরং তুমি মানে সব দোষী হেব
0: আচ্ছা
1: এই কথা শুনি গোপী মান কর মুহ সব তলু
0: কই লাজ লাগে লাই হে
1: অপ্রমাণ দেবে হইলা
0: সব দাবি তুমহর
1: কতি পূরণ কিম্পা দেবে
0: প্রভু মুরালি ধারা
1: তুমি যেহেতু কৃষ্ণ কু বন্ধ করছ তুমি দোষী হইল
0: হ্যাঁ।